0: अब से मुर्गी पालेगी। बच्चे काली बिल्ली के, अब से मुर्गी पालेगी। बच्चे काली बिल्ली के, लड़ना झड़ना बात बुरी, कहे से आने दिल्ली के। क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के। चली लड़ाई भारी रे, टल टलम टम टलम चल, चली ये फौज हमारी रे, चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. De Houthis vielen voor de tweede dag op rij meerdere Saoedische steden aan met raketten en drones. Tweede Kamervoorzitter Tom van Kampen doet aangifte tegen pro-Palestijnse demonstranten van Extinction Rebellion. In Tunesië nemen demonstraties toe door een schijnend tekort aan flessenwater. De kwaliteit van drinkwater is al jaren slecht. De gasprijs bij energieaanbieders is door de grens van 1,70 euro gebroken. 55 cent duurder dan in januari tijdens de ijskoude maand. En tot zover de headlines op Ujala Radio.